0: অপূর্ব আওয়াজ, এটা এফএম 92.5।
1: পরিবারকো খুশিকা লাগি সফা লুগা,
2: পরিবারকো স্বাস্থ্যকা লাগি সফা ভাড়া,
1: ভাড়া র কপড়াকো সাফাইকা লাগি গৃহিণী ডাক্তার ঝড়কা র কেটিএম ব্র্যান্ডকা সাবুন র সরফহরু,
2: হাত ধুদা নপোল্নে,
1: মইলা র দাগ পুরে হটাউনে, সুগন্ধিত বনাউনে,
2: সরগম সোপ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দুয়াবিলে উৎপাদন গরেকা গৃহিণী ডাক্তার ঝড়কা র কেটিএম ব্র্যান্ডকা লুগা ধুনে, ভাড়া ধুনে সাবুন র সরফহরু নিয়মিত প্রয়োগ গরৌ,
1: পরিবারলাই খুশি বনাউ।